0: যদি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার তথ্য হালনাগাদ করতে হবে অথবা সোমবার রাত 8টার আগেই আপনাকে ভোটের জন্য নিবন্ধন করতে হবে। aec.gov.au ওয়েবসাইটটি দেখুন অথবা AEC-র যে কোনো অফিস থেকে একটি নিবন্ধন ফর্ম সংগ্রহ করুন এবং সোমবার রাত 8টার আগেই ফর্মটি AEC-র অফিসে ফেরত পাঠান। আপনার ভোট অস্ট্রেলিয়ার সমৃদ্ধিতে সহায়তা করবে। নির্বাচন কমিশনার ক্যানবেরা কর্তৃক অনুমোদিত।
1: মেয়ে পেব তে এ নিয়ে সেন ফিট নে বিলা ফেডারেল রিক কাপ ওয়ে চিপা মে জেক কো চিনজা লাই পি ফিট পারে কে ইউ তে এ নিয়ে মে চা গিন গা মা নামে পিয়াং থা রে ধামা মহ লেসা পিয়াং থা রে আসে সেশন নি ফি গা সা ধামা মহ অস্ট্রেলিয়া নাইগান দা ফিট লা রে সো ইন তে ইয়ে মে সিন ইন মা আপিয়াং লয়ে লউ আ মা ফিট পি তখা মা মশি বু দে ইন ডো তিন নে লা নে ইয়া শি নাই মা টাইন গে মা မဲပေးဖို့စီရင်ပေးသွင်းရမှာဖြစ်ပါတယ်။ aec.gov.au ကိုသွားပြီးလောက်ဆောင်နိုင်သလို aec ရွေးကောက်ပွဲကော်မရှင်ရုံးမှာဖောင်ယူပြီးတင်းနှင်းလာနေည၈နာရီမှတိုင်ခင် aec ရုံးမှာဖောင်ပြန်တင်လိုက်ပါ။သင်ရဲ့မဲတပြားကဩစတြေးလျကိုပုံဖော်စေနိုင်မှာဖြစ်ပါတယ်။ကင်မရာမျိုးရွေးကောက်ပွဲကော်မရှင်နာရဲ့ခွင့်ပြုချက်ဖြစ်ပါတယ်
2: ။ A very important information in regards to the upcoming election.And we made it available for you in the many languages that we speak here in Multicultural Australia on Sydney's Multicultural Community Broadcasting. Hello and happy listening to all of you. I am your host, Eric, keeping you company.
3: The Ahead for Business digital portal supports mentally healthy small businesses. It provides tailored resources, checkups and personalised action plans,and showcases the experiences of small business owners through podcasts, videos, blogs, and case studies. We caught up with Tina Fox from EveryMind to find out why it's important for those working in small businesses to take the time to look after their mental health and well-being.
4: We know that small business owners are time poor. However, we also know that when they're functioning at their best, so is their small business. So it's important to make the time to prioritise well-being.On the Ahead for Business digital portal, small business owners can find resources specific to the concerns they're facing at the time, whether that's stress management, adverse weather events, or work-life balance. For example, prioritising things like exercise and spending time with family and friends are really good ways to look after your well-being.
3: Remember, Ahead for Business supports small business owners to take action on their own mental health and well-being through personalised resources and tools tailored to their specific needs.You can find out more and access a range of resources developed with and for small businesses at aheadforbusiness.org.au.
5: The Community Radio Suicide Prevention Project is produced with the support of the Australian Government Department of Health and Aged Care.
2: Up next, we have the music of the Carpenters on the piano with pianist Jim Brickman.Here on Sydney's Multicultural Community Broadcasting and Resilience and Wellbeing Radio with Eric.
6: 98.5 2 000 FM.